0: হায় যে তুই ছিড়ে গেই তার ছাঠু রোয়াবিনি জানা,
1: ক্যা
0: যে
1: বাত হ্যায়,
0: তুই ছেড়ে গেই তার ছাঠু রোয়াবিনি জানা,
1: ক্যা বাত হ্যায়,
0: জানে বালি নি জরা ঠের যা।